খাইয়ে হৌদু বোলে জ্ঞানে তীরথ নাইয়ে সুখ ফল পায়ে মেল না লাগে কাই গোরখ পুত লোহারি পা বোলে যোগ জুগত বিদসাই হাটি বাটি নিন্দ না আবে পর কর চিত না ডোলাই বিন নাবে মন টেক না টিকাই নানক ভুখ না যাই হাট পটন কর গুরু দিখায়া সহজে সচবা পারো খণ্ডত নিদ্রা অলপ আহারং নানক তত বিচারো দর্শন পেশ করো যোগিন্দ্রা মুন্দ্রা চোলি খিন্থা বারে অন্তর এক সরেবো খট দর্শন এক পন্থা ইন বিদ মন সমঝাইয়ে পুরখা বাহুর চোট না খাইয়ে নানক বোলে গুরমুখ বুঝে যোগ জুগত ইব পাইয়ে অন্তর শবদ নিরন্তর মুদ্রা হৌ মৈ মমতা দূর করি কাম ক্রোধ অহংকার নিবারে গুর কে শবদ সো সমঝ পরি।